0: জানাচ্ছি এই বিশেষ দিবসটির অনেক অনেক শুভেচ্ছা।
1: ধন্যবাদ ম্যাম।
0: স্যার, এই ডাক্তার দিবসে আমি সব থেকে প্রথমে আপনাকে আমি জিজ্ঞাসা করব যে ডাক্তার দিবস কেন পালন করা হয়।
1: দেখুন, আজ এই 1 জুলাইতে ম্যাম, এই সেম ডেতে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম হয়েছিল এবং মৃত্যু হয়েছিল। ডক্টর বিধানচন্দ্র রায় শুধু একজন সুপ্রসিদ্ধ চিকিৎসক ছিলেন না, তিনি তার সঙ্গে একজন সমাজসেবী, স্বাধীনতা সংগ্রামী, তার সঙ্গে সঙ্গে যে এই নতুন আধুনিক ওয়েস্ট বেঙ্গলের রূপকার ছিলেন, তিনি যে আমাদের স্বাধীন ভারতের ওয়েস্ট বেঙ্গলের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি তার কর্মকালে যে আমাদের হেলথ ডিপার্টমেন্ট তার জন্য অসংখ্য অবদান দিয়ে গেছেন। যেরকম বড় বড় আমাদের অনেক ফেমাস যে ইনস্টিটিউট গুলো রয়েছে, ফর এক্সাম্পল যাদবপুর ইউনিভার্সিটি হয়ে গেল, তারপর আমাদের আর্যগড় হসপিটাল, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, এই সবগুলো স্থাপিত করার জন্য ডক্টর বিধানচন্দ্র রায়ের অসীম ভূমিকা ছিল। তো এই দিনে তাকে শ্রদ্ধা জানানোর জন্য এবং আমাদের যে সব চিকিৎসক বন্ধুরা যারা নিঃস্বার্থভাবে দিন রাত লোকজনের জন্য কষ্ট করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে, তো তাদের শ্রদ্ধা জানানোর জন্য এই 1 জুলাইটাকে আমরা এজ এ রাষ্ট্রীয় চিকিৎসক দিবস হিসাবে পালন করে থাকি।
0: আচ্ছা, আপনি জিনিসটাকে খুব বিস্তারিত ভাবে আমাদেরকে বুঝিয়ে বলেছেন। তো স্যার, আমার এবারে প্রশ্ন হচ্ছে যে একজন চিকিৎসক তার সমাজে কি ভূমিকা রয়েছে?
1: দেখুন, একজন চিকিৎসকের শুধু এটুকু কাজ না যে একজন পেশেন্ট আসলো, তাকে মেডিসিন প্রেসক্রাইব করে দিল, বাস। আমাদের কাজ হচ্ছে যে তাই এই রোগীটার পুরো জীবনটাকে আরো শুধরানোর জন্য, তাদের লাইফস্টাইলটা চেঞ্জ করার জন্য, যাতে সে শুধু মানে এখন রোগী না হলেও ফিউচারে আর রোগ না হতে পারে। যেরকম যদি আমি ফর এক্সাম্পল যেরকম আমাদের আয়ুর্বেদে, যেটা আয়ুর্বেদের প্রয়োজন বলা গেছে, তো সংস্কৃতে একটা শ্লোক বলেছে আমাদের আয়ুর্বেদে যে স্বাস্থ্যস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার প্রশমনম, মানে যে সুস্থ ব্যক্তি তার স্বাস্থ্যটাকে রক্ষা করা এবং যে রোগী তার রোগটাকে দূর করা। তো আমাদের কাজ রোগী তাদের রোগের দূর করার সঙ্গে সঙ্গে তাদের স্বাস্থ্যকে রক্ষা করা, তার সঙ্গে সঙ্গে একজন ডক্টর আপনার এক বন্ধুর মতো থাকে। অনেক কিছু প্রবলেমস থেকে যেটা আপনি আপনাদের ফ্যামিলির সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন না, সেটা আপনি শুধু একজন ডক্টরের সঙ্গে শেয়ার করতে পারেন। তার সঙ্গে সঙ্গে একজন ডক্টর একটা আপনার শিক্ষকের জন্য শিক্ষকের মতো থাকে, তিনি আপনাদের শিখায় যে মানে জীবনে আপনার কিভাবে চলতে হবে, এসব জিনিস আপনাকে শিখিয়ে থাকে। তার জন্য একজন ডক্টর একটা আপনার শিক্ষক জীবনের।
0: আচ্ছা, এবারে আপনি বলুন যে বর্তমান সময়ে চিকিৎসকদের সামনে প্রধান যে চ্যালেঞ্জগুলো সেগুলি কি কি?
1: আমার হিসাবে আজকের সময় যেটা সবথেকে একটা বড় চ্যালেঞ্জ হলো সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল, আমাদের আনহেলদি লাইফস্টাইল, আনহেলদি ডায়েট। আজকাল দেখা যায় বাচ্চারা খুব বেশি মোবাইল অ্যাডিক্ট হয়ে গেছে, বাচ্চাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, মাঠে গিয়ে কেউ খেলছে না, সারাদিন সবাই মোবাইল ইউজ করতে থাকে। হ্যাঁ, তো তার জন্য মানে দেখা যাচ্ছে বাচ্চারা অনেক কম বয়সেই রোগ হয়ে যাচ্ছে তাদের। তো এটা একটা চিন্তনীয় বিষয়। সেকেন্ড একটা চিন্তার বিষয় হচ্ছে যে আজকাল সেলফ মেডিকেশন অনেক বেড়ে গেছে। আমরা দেখছি সবার হাতে মোবাইল আছে, ইন্টারনেট আছে, গুগল আছে, ইউটিউব বা রিলস দেখে লোক অনেক মেডিসিনের ব্যাপারে জানতে পারে। তো তারা অনলাইন অর্ডার করে নিজের হিসেবেই তারা সেটা নিয়ে নেয়। যা এই সেলফ মেডিকেশনের জন্য যেটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে এখন, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্স। এটা যে ফিউচার একটা অনেক বড় একটা প্যান্ডেমিকের মতো হয়ে যাবে এক সময় এই সেলফ মেডিকেশনের জন্য, যে ধীরে ধীরে আজকাল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো এটা একটা চিন্তার বিষয়। তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারি যে আজকাল যে হিংসা ভায়োলেন্স হয়ে থাকে ডক্টরদের উপরে, তো তার জন্য আমি মনে করি যে এই আইন আরো কঠোর হওয়া উচিত, ডক্টরদের সেফটির উপরে সরকার আরো বেশি একটু ভাবা দরকার আছে।
0: আচ্ছা, তো সুস্থ থাকার জন্য আমাদের কি কি করা উচিত?
1: দেখুন, সুস্থ থাকার জন্য আমাদের কিছু কিছু লাইফস্টাইলে চেঞ্জেস করা অনেক দরকার আছে, আমাদের লাইফস্টাইল বলুন এবং ডায়েটটাও চেঞ্জ করার অনেক দরকার। সবথেকে প্রথমে যেরকম আমি যদি ডায়েটের ব্যাপারে বলি, আমাদের খাবার যেটা এটা ব্যালেন্স ডায়েট হওয়া অনেক দরকার আছে। ব্যালেন্স ডায়েট বলতে কি, আমরা যে খাওয়ার থালাটা থাকবে সেটা প্রপার ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস থাকা উচিত। ম্যাক্রোতে যখন মানে প্রপার কোয়ান্টিটিতে আপনার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, হ্যাঁ, এসব প্রপার পার্সেন্টেজে থাকা উচিত, যেটা ব্যালেন্স ডায়েট বলা হয় আমরা। ফর এক্সাম্পল আমি আপনাকে একটা পার্সেন্টেজ যদি আমি বুঝাতে চাই, আপনার 40% যেটা আপনার শাক সবজি ফাইবার থাকা উচিত, 25% প্রোটিন, 25% আপনার থাকতে হবে ফ্যাট, 25% কার্বোহাইড্রেট এবং 10% ফ্যাট নিতে হবে। এরকম যদি আপনি খাবার নিন, এটা একটা ব্যালেন্স ডায়েট হিসাবে ধরা যাবে। যত কালারফুল থাল থাকবে অতই আপনার ভালো হয়। তো আর এর পরে যদি আপনার ওয়েট লস বা ওয়েট গেইন করতে হবে, তো সেই হিসাবে আপনার এই পার্সেন্টেজ গুলো প্রোটিন বগেরা কম বেশি আপনার করতে হবে। তো এটা একটা হেলদি ডায়েট আপনার পালন করা অনেক দরকার। তার সঙ্গে সঙ্গে একটা রুল আপনি ফলো করতে পারেন, যেরকম ডায়েটে আপনি প্রপার নিউট্রিয়েন্টস পাওয়ার জন্য আমরা যে সবজি বা ফল খাবো, এটা একটা রুল ফলো করতে হবে যে ইট শুড বি সিজনাল অ্যান্ড রিজনাল। সিজনাল অ্যান্ড রিজনাল বলতে যেই সিজনে যেই সবজি বা ফলটা পাওয়া যায় সেটা খেলে আপনি সব থেকে বেশি নিউট্রিশন পাবেন। এর সঙ্গে সঙ্গে রিজনাল, রিজনাল বলতে আপনি যেই রিজনে আছেন, আপনি যেই জায়গাটায় রয়েছেন, সেই জায়গাটায় যেই সবজি বা ফলগুলো উৎপাদন হয় সেগুলো যদি আপনি খান, আপনি ওর থেকেও সব থেকে বেশি নিউট্রিশন পাবেন। তারপর আর একটা যদি আপনি ইটিং হ্যাবিটস আমি বলতে চাই, আমাদের আয়ুর্বেদিক একটা রুল বলেছে যে আমাদের যে পেট,

0: না স্টমাকটা, এটা আপনি তিন ভাগ করুন, ঠিক আছে? তাতে এক ভাগ আপনি সলিড যে খাবার তা দিয়ে ভরতে হবে, এক ভাগ লিকুইড, আর এক ভাগ আপনাকে খালি রাখতে হবে সবসময়। মানে এর মানে কি যে আমি যে খাবো, যেটা ভাত খাবো, সেটা আপনি একটু খিদে রেখে খান, একদম গল অব্দি ভরতে হবে না। তো এরকম আপনি যদি রাখেন তাহলে আপনি একটা হেলদি, আপনি হেলথ আপনার অনেক লং প্রলং জীবন আপনি জীবন করতে পারবেন। তো একটু হালকা খিদেটা রেখে সবসময় খান, এইসব রুল আপনি ফলো করুন। এর সঙ্গে সঙ্গে লাইফস্টাইলে বলতে মোবাইল, আমাদের স্ক্রিন টাইম কম করতে হবে। আজকাল সবাই দেখি আমরা যখন খাওয়া দাওয়া হয়ে যায় ঘুমের আগে আমরা মোবাইলটা ইউজ করতে থাকি, তাই ঘুমের এটা চলে যায়, তারপরে আর ঘুম হতে লেট হয়। তার জন্য মোবাইল ইউজ করাটা আমাদের একটু কম করতে হবে।
1: চোখে এফেক্ট করে,
0: চোখে এফেক্ট করছে, দেখা যাচ্ছে বাচ্চারা ছোটবেলা থেকে চশমা পড়ছে আজকাল, হ্যাঁ। তো এই জন্য আমাদের মাঝে মাঝে আমি মনে করি যে আপনি একটু সোশ্যাল মিডিয়া মোবাইল ডিটক্স করেন। আপনারা এরকম জায়গায় ঘুরতে চলে যান, পিকনিক করতে, যেখানে নেটওয়ার্ক নেই, এক দুই দিন ওরকম জায়গায় চলে যান গ্রামে বা যেখানে বন্ধুদের সঙ্গে যান, টাইম স্পেন্ড করুন। এর সঙ্গে কি হেলথের জন্য ভালো, ফিজিক্যাল হেলথ প্লাস মেন্টাল হেলথ দুটোর জন্য এটা ভালো হবে। তো এসব কিছু কিছু রুলস আছে, আপনি যদি লাইফস্টাইলটা চেঞ্জ করুন তাহলে একটা হেলদি লাইফস্টাইল আপনি মেইনটেইন করতে পারবেন।
1: আচ্ছা, আপনি যেমন বললেন যে অনেকে আজকাল নিজেরাই গুগল সার্চ করে ওষুধ নিচ্ছে, তো এটা কতটা ক্ষতিকর, মানে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ নিচ্ছে?
0: হ্যাঁ ম্যাম, এটা একটা ফিউচারে না, এটা বড় একটা প্রবলেম হয়ে দাঁড়াবে, অনেক বড় প্যান্ডেমিক বলা যায় কে, যে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হচ্ছে, যার একটা মুখ্য কারণ যেটা সেটা হচ্ছে এই সেলফ মেডিকেশন। লোক ইন্টারনেট থেকে গুগল সার্চ করে কি করছে, অ্যান্টিবায়োটিক্স বগেরে নিয়ে খাচ্ছে। তো এতে কি হয় ম্যাম, ছোট ছোট রোগের জন্য বড় যে হায়ার অ্যান্টিবায়োটিক্স লোক খাওয়া শুরু করে দেয়, তো তাতে কি হয় এই রেজিস্ট্যান্সটা উৎপত্তি হয়। এর সঙ্গে সঙ্গে কি হয়, অনেক সময় ডক্টর একটা অ্যান্টিবায়োটিক দিল আপনাকে, তো ওটার একটা ফিক্স ডোজ থাকে এবং ডিউরেশন থাকে যে আপনার এতদিনের জন্য ওটা খেতে হবে। তো লোক কি করে, ফর এক্সাম্পল আপনাকে একটা পাঁচ দিনের জন্য একটা অ্যান্টিবায়োটিক দিল, আপনি ওটা কি হলো তিন দিনে আপনি ভালো সুস্থ ফিল করলেন, আপনি ওটা বন্ধ করে দিলেন। তো এসব রিজন, যার জন্য কারণ যার জন্য আমাদের এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা ডেভেলপ হচ্ছে, তো তার জন্য আমি বলছি যে আপনি ডক্টরের পরামর্শ নিয়েই ওষুধগুলো নিন।
1: আচ্ছা, এই যে তরুণ যে প্রজন্ম, এদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য কি করা প্রয়োজন?
0: আমি যেরকম বললাম ম্যাম, তরুণদের আজ সব থেকে বেশি প্রবলেম হলো মোবাইল, মোবাইল অ্যাডিকশন।
1: তো
0: হ্যাঁ, এটা প্যারেন্টসদের দরকার যে লিমিট, তাদের স্ক্রিন টাইমটা লিমিট করে দেওয়া, একদম কম থেকে কম ইউজ করুক, শুধু ইউজ করলে ওটা পড়াশোনার জন্য ইউজ করা হোক, ঠিক আছে? আর মেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাচ্চাদের, তরুণদের আজকাল অনেক কম হয়ে গেছে, বাচ্চারা মাঠে গিয়ে খেলছে না, সারাদিন মোবাইলে গেমস বগেরে খেলতে থাকে। তো তার জন্য দরকার তারা বাইরে যাক, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যত হোক তা করুক। এর সঙ্গে সঙ্গে আর একটা চিন্তনীয় বিষয় হচ্ছে আজকাল ড্রাগস অ্যাডিকশন বগেরা, হ্যাঁ না, এটা অনেক বেড়ে যাচ্ছে, তো আমাদের প্যারেন্টসের এটা ধ্যান রাখতে হবে।
1: স্যার, আধুনিক প্রযুক্তি চিকিৎসা ব্যবস্থাকে কিভাবে উন্নত করেছে?
0: দেখুন, আমাদের মডার্ন সায়েন্স, যেটা আধুনিক যে রিসার্চ বা টেকনোলজি আসছে, এটা আমাদের হেলথ ডিপার্টমেন্টে অনেক বেশি একটা রোল আছে এর। এখন ফর এক্সাম্পল দেখুন, আজকাল যে রোগ ডায়াগনোসিসে প্লাস ট্রিটমেন্টে এই আধুনিক টেকনোলজির অনেক বড় একটা উপাদান রয়েছে। এখন আপনাকে যদি একটা এক্সাম্পল বলি আমি, এখন রিসেন্টলি আমাদের আন্দামানে হ্যান্ড হেল্ড এক্সরে এসেছে, সেটা একটা ছোট ক্যামেরার মতো এক্সরে মেশিন, ওটা আমরা নিয়ে যে কোনো জায়গায় যেতে পারি, ডাইরেক্ট ক্যামেরায় ফটো নেবে, সঙ্গে সঙ্গে ক্যামেরাটা ল্যাপটপের সঙ্গে কানেক্ট থাকে, আর এই ল্যাপটপে কি হয় এআই থ্রু পুরো আপনাকে পুরো ডায়াগনোসিস বলে দেবে যে কি কি, হ্যাঁ, এক্সরে নিয়েই সঙ্গে সঙ্গে ফুল ডায়াগনোসিস করে দেবে। তো এইসব টেকনোলজির জন্য আমাদের আরো ডায়াগনোসিস করতে ইজি হচ্ছে, এরকম টাইম বেঁচে যাচ্ছে। তো আমরা আর একদম দূরে দূরে ছোট ছোট গ্রামে, যেখানে নর্মালি বড় হসপিটাল কিছু নেই, ওখানে আমরা পৌঁছে যাই, এক্সরে করতে পারি। প্লাস যেরকম টেলিমেডিসিন আজকাল অনেক বেড়ে গেছে, আমাদের এখন হেলথ ডিপার্টমেন্টে ই সঞ্জীবনী চলছে, তো এতে কি হচ্ছে ম্যাম, ছোট থেকে ছোট সাব সেন্টারে যারা আমাদের এনএমরা রয়েছে, সিএইচওরা রয়েছে, তারা কি করে ই সঞ্জীবনী থ্রু অনলাইন আমাদের সুপার স্পেশালিস্ট যে ডক্টর আছে তাদের কল করে পুরো যে কেসটা স্টাডি করে নেয়, তবে ডক্টর ওকে প্রেসক্রাইব করে যেটা দিতে হবে। তো কি হয় এটা, এর জন্য আমাদের টাইম বেঁচে যাচ্ছে, তারা দূর থেকে সুপার স্পেশালিস্টের হেল্প পাচ্ছে। আমাদের যত এই ইসঞ্জীবনি কানেকশন আছে, ওখানে আমাদের জিবি পান্তের সঙ্গে কানেক্ট করা,
1: হ্যাঁ,
0: তো ওরা ডাইরেক্ট ওখানে অ্যাপের থ্রু কল করবে, এখানে আমাদের স্পেশালিস্টটা ওটার অ্যান্সার দেবে। তো এসব টেকনোলজিতে আমাদের অনেক বেশি হেল্প হচ্ছে আজকাল, রোগ ডায়াগনোসিস করার বিষয়েও এবং চিকিৎসাতেও। এর সঙ্গে সঙ্গে চিকিৎসাতে যেরকম আপনি দেখুন রোবোটিক সার্জারি বগেরে আজকাল হচ্ছে, তো এইসবে আমাদের লোকজনের অনেক বেশি হেল্প হচ্ছে আজকাল।
1: আচ্ছা স্যার, যেহেতু আপনি একজন ডাক্তার, তো ভবিষ্যতে যারা ডাক্তার হতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন?
0: ভবিষ্যতে যারা ডাক্তার হওয়ার ইচ্ছুক তাদের আমি একটাই বলবো যে আপনি আগে থেকে মেন্টালি প্রিপেয়ার থাকুন যে আমাকে এই পেশা লোকজনের জন্য সারা জীবন আমাদের সেবা করে যেতে হবে। এর সঙ্গে সঙ্গে আপনার স্ট্রং মাইন্ড থাকতে হবে যে আমার জীবনের 10-12 বছর আমি পড়াশোনায় দিতে হবে। যেরকম ফর এক্সাম্পল আমাদের যে কোনো ইউজি ডিগ্রি, MBBS হোক, BMS, BHMS, 5.5 বছর, তারপরে আবার 3 বছরের PG, তারপর আবার যদি তার উপর সুপার স্পেশালিস্ট কোর্স করতে চায়, তো এত বছর আমরা দিতে হবে। তো অনেক সময় আমি দেখবেন যে আপনি পড়ছেন কিন্তু আপনার বন্ধুরা লাইফে সেটেল হয়ে গেছে অন্য অন্য যারা ব্রাঞ্চে আছে, তো আপনি এটা আপনার মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আমার জীবনে

0: সোসাইটিতে এগিয়ে যেতে আমার একটু সময় লাগবে, আমি একটু লেট চলবে, কারণ আমার পড়াশোনা এত বছর চলবে। তো এটা আপনার মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে এবং স্ট্রং থাকতে হবে যে হ্যাঁ, আমাদের এই পেশাটা নোবেল প্রফেশন, আমাদের লোকজনের জন্যই কষ্ট করে যেতে হবে, আমি নিজের জন্য বেশি টাইম দিতে পারবো না, আমার ফ্যামিলির জন্য আমি বেশি টাইম দিতে পারবো না, আমার এই জীবনটা পেশেন্টদের বা রোগীর সেবাতেই যাবে, সুস্থ করতেই আমাদের মেন মোটো।
1: খুব ভালো বলেছেন স্যার। জাতীয় ডাক্তার দিবস উপলক্ষে দেশের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। তাদের নিষ্ঠা, মানবিকতা ও আত্মত্যাগ আমাদের সমাজকে সুস্থ ও নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকলেই সুস্থ থাকুন, সচেতন থাকুন। স্যার, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনার বহুমূল্য সময় আপনি আমাদেরকে দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ ম্যাম।
1: শ্রোতা বন্ধুরা, শুনলেন ডক্টর পার্থ মণ্ডলের সাথে একটি সাক্ষাৎকার। শ্রোতা বন্ধুরা, এবারে শুরু করছি আধুনিক গানের অনুষ্ঠান সঞ্চারী। আসরের প্রথম গানটির শিল্পী অলকা ইয়াগনিক এবং বাপ্পি লাহিড়ী।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন মান্নাদের কণ্ঠে। এবারে আবহাওয়া এবং জলযান চলাচল সম্পর্কিত খবরাখবর। প্রথমে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কোথাও কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে জলযান চলাচল সম্পর্কিত খবরাখবর। এমপি হাটবে আগামীকাল সকাল ৬টার সময় শ্রী বিজয়পুরম থেকে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং যাত্রাপথে জাহাজটি সরাদ্বীপ এবং লং আইল্যান্ড হয়ে যাবে। ওই দিনই দুপুর ১২টার সময় রঙ্গত থেকে সেই একই রুট ধরে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমভি কামোটা আগামীকাল সকাল ৬:১৫তে শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই সকাল ৮:৩০টায় শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমভি রঙ্গত আগামীকাল সকাল ৬:১৫তে শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই সকাল ৮:৪৫এ স্বরাজদ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। এমভি রঙ্গত আগামীকাল সন্ধে ৫টার সময় শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং তার পরের দিন সকাল ৫:৩০টায় স্বরাজদ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা শুরু করবে। যাত্রাপথে জাহাজটি শহীদ দ্বীপ হয়ে আসবে। শেষ হল আবহাওয়া এবং জলযান চলাচল সম্পর্কিত খবরাখবর।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। এর সাথেই শেষ হচ্ছে আজকের বাংলা অনুষ্ঠান। প্রচারিত হল আকাশবাণী শ্রী বিজয়পুরম থেকে। বাংলা অনুষ্ঠান থেকে আমি অনামিকা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।